প্রচার হল গোস্বামী তুলসীদাস কৃত শ্রীরামচরিত মানস, আকাশবাণী বলাঙ্গীর। শুনন্ত হিন্দি ভজন, প্রথমে শিল্পী জগজিৎ সিং।

0: এই কাহিনী এক গৃহিণী আৰু তাৰ অন্তৰাত্মাৰ। বিজুলী বিল, সৌদা, স্কুল ফিজ সব হৈ গলা,
1: বনি গলা বজেট।
0: হ্যাঁ, 5000 বঞ্চি গলা।
1: তো নূয়া শাড়ি নিয়ে যা।
0: না, গলা মাসরে হি তো নেইথিলি।
1: আও গটিয়ে
0: না, প্রথমে বাজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংকে সেভ কর, আর টঙ্কা কো বড়িবার দেখো।
1: দেখাই হচ্ছে এবে যাও ভাই।
2: আরবিআই কহে,
0: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
3: এথর শিল্পী চিত্রা সিং।

এথর কথাচিত্র লোফর কণ্ঠদান করেছেন সান এবং তপ মিশ্র, গীত বাপু গোস্বামী, সঙ্গীত গুডলি রথ।

0: ও ডিজেল মূল্য 95 টাকা 13 পয়সা বৃদ্ধি পাই বেড়ে চেন্নাই পেট্রোল মূল্য 103 টাকা 77 এবং ডিজেল মূল্য লিটর পিছা 95 টাকা 35 পয়সা বৃদ্ধি পাই। সিএনজি মূল্যের মধ্যে বৃদ্ধি ঘটিছে। 1 কিলোগ্রাম সিএনজি মূল্য 2 টাকা বৃদ্ধি পাইবা পরে দিল্লিরে এর মূল্য 79 টাকা 9 পয়সা, গাজিয়াবাদের 87 টাকা 70 পয়সা এবং গুরুগ্রামে 84 টাকা 12 পয়সা হয়েছে। আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প এবং চীন রাষ্ট্রপতি সি জিনপিঙ্গ মধ্যে আলোচনা শেষ হয়েছে। উভয় পক্ষ আমেরিকা চীন সম্পর্কে স্থিরতা ক্ষেত্রে সুধার আসিথিবা কইছন্তি। রাষ্ট্রপতি ট্রম্প কইছন্তি উভয় আমেরিকা ও চীন ইরানকু নিয়ে সৃষ্টি হইথিবা পরিস্থিতির শীঘ্র শেষ করিবা উপরে গুরুত্ব আরোপ করিছন্তি। শ্রী ট্রম্প এবং শ্রী জিনপিঙ্গ ইরানকু আণবিক ক্ষেপণাস্ত্র সম্পন্ন ন করাই দেবা নেই একমত হইছন্তি। শ্রী ট্রম্প কইছন্তি উভয় দেশ বাণিজ্যিক চুক্তিরে মধ্য সফলতা লাভ করিছন্তি। অন্য পক্ষে আমেরিকা সহ অনেক নূতন বুঝামণা চূড়ান্ত হইতিবা চীন সরকারঙ্ক পক্ষরু কুয়া যাইছি। আইপিএল ক্রিকেটরে আজি সন্ধ্যা 7:30 লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টাডিয়মে লক্ষ্ণৌ সুপর জায়ান্টস ও চেন্নাই সুপর কিংস মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হব। গতকালি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট আসোসিয়েসন স্টাডিয়মে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে পঞ্জাব কিংসকু পরাস্ত করেছিল। পয়েন্ট তালিকায় রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু 16 পয়েন্ট সহ প্রথম স্থানের থাকবে, সমান পয়েন্ট সহ গুজরাট টাইটন্স দ্বিতীয় এবং 14 পয়েন্ট সহ সনরাইজর্স হায়দ্রাবাদ তৃতীয় স্থানে রয়েছে। ইটালিয়ান ওপন টেনিস প্রতিযোগিতার এলিনা সোয়াতেলিনা পোল্যান্ডর ইগা সোয়াতেকঙ্কু 6-2, 4-6, 6-2 পরাস্ত করে ফাইনালে প্রবেশ করেছেন। মুখ্য সংবাদ পুনিথরে। পঞ্চরাষ্ট্রীয় গস্তরে যাই ইউএইরে পৌঁছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বহুপক্ষীয় ব্যবস্থার লক্ষ্য আড়কু অগ্রসর হওয়ার ক্ষেত্রে মিলিতভাবে কার্য করা লাগি প্রতিবদ্ধতা প্রকাশ কলে ব্রিক্স সদস্য দেশ। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষা আসন্তা জুন 21 তারিখে পুনঃ অনুষ্ঠিত হওয়া নেই ঘোষণা কলা এনটিএ। পেট্রোল ও ডিজেল লিটর পিছা 3 টাকা বৃদ্ধি কলে তৈল কোম্পানি। এবং আইপিএল ক্রিকেটরে আজি লক্ষ্ণৌ সুপর জায়ান্টস ও চেন্নাই সুপর কিংস মধ্যে হব ম্যাচ। সংবাদ শেষ হল। অধিক সংবাদ আপনার নিউজ অন এআইআর .gov.in ও নিউজ অন এআইআর অ্যাপে লগ ইন করে পারিবে।
1: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী এন্ড আই অ্যাম ওয়ালসা উইলিয়ামস উইথ দ্য মিডডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi and UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan discuss energy cooperation and bilateral trade in Abu Dhabi. Both leaders exchange key MOUs in defense, petroleum and investments. BRICS foreign ministers meeting 2026 underway in New Delhi. External Affairs Minister Dr. S. Jaishankar reaffirms India's commitment in advancing goal of reformed and effective multilateralism. NTA to reconduct NEET UG 2026 examination on June 21st. Education Minister Dharmendra Pradhan assures fairness and transparency in exam process. BJP MLA Ratindra Basu elected as new Speaker of West Bengal Legislative Assembly. And in badminton, Indian men's doubles pair of Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty enter semi-finals of Thailand Open. Prime Minister Narendra Modi is in Abu Dhabi on the first leg of a 6-day tour covering the UAE and Europe. He was received by UAE President Sheikh Mohammed bin Zayed Al Nahyan at the presidential airport and accorded a ceremonial welcome with UAE F-16 fighter jets escorting his aircraft as it entered Emirati airspace. Prime Minister Modi has since met President Sheikh Mohammed bin Zayed with energy cooperation and bilateral trade high on the agenda. The talks took place amid global supply disruptions linked to the ongoing conflict in West Asia. In his opening remarks, Prime Minister Modi strongly condemned recent attacks on the UAE, describing them as completely unacceptable.
2: जिस संयम करे और बिल्डर का परिचय दिखाया है यह बहुत ही सराहनीय है। राष्ट्रीय एकता, सुरक्षा और क्षेत्रीय अखंडता बनाए रखने आपके नेतृत्व

ভাবর দুনিয়াটা লাগুছে গা মিঠা জমেন কুরঠানু জহ ভাবর দুনিয়াটা লাগুছে গা মিঠা জমেন কুরঠানু জহ

0: রামালি, এ মোর গোজো রামালি, এ মোর ভাবনি আলি রোসালি, মোর গোজো রামালি, গোজো রামালি রে গোজো রামালি। ভাবর দুনিয়াতি পাদ রকি দেলা, ভাব ছাড়ি নাই হাওয়ে চলি রে চলি রে, এ মোর গোজো রামালি, এ মোর গোজো রামালি, এ মোর গোজো রামালি।
1: শুনিলে কতটি আঞ্চলিক গীত আকাশবাণী বলাঙ্গীর। পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ কিছুক্ষণ মধ্যে শুনিপারে। রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্ররু।

আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সন্তোষ কুমার সাহু। মুখ্য সংবাদ, ইন্ধন ব্যবহার হ্রাস করা আভাসী মাধ্যমে মামলার শুনানি করা সুপ্রিম কোর্টক নিষ্পত্তি, রাজ্যের পর্যাপ্ত পরিমাণর পেট্রোল ডিজেল মজুদ থাকা কহিলেন আইওসিএল মুখ্য প্রবন্ধক, আসন্তা 30 তারিখর রাজ্যের আরম্ভ হব ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এবং সরকারি কর্মচারী মহঙ্গা ভত্তা 2% বৃদ্ধি কলে রাজ্য সরকার। পশ্চিম এশিয়া সংঘর্ষ পরিস্থিতি মধ্যে ইন্ধন ব্যবহার হ্রাস করা আহ্বান আধারে সুপ্রিম কোর্ট মামলার শুনানি আভাসী মাধ্যমে করা।

0: যে ভাই হে তোমরটা হে বাড়ি আড়ে
1: হ্যাঁ
0: হেটা মলিবুডা হেটকি দে আছে হেটা
1: হ্যাঁ মই টিকে মলিফুল রসিয়া কেনি নানি
0: যেটা তুমি রসিয়া ও কিরা মোর ভয়াবল লাগি ভের দূরা দূরা নেই দেশ ওইটা মালমুলা গুঁথি করি খুশ সম্ভব আছে
1: নিজর কথা কহ তো
0: নেই নেই নেই নেই শুনো তো এটা এটা কুটুম বাটুম কলা উতারু নি কে নিজর কথা ভাববার আগরু পরিবার কথা আগো ভাববার লাগি পড়ছি
1: শুনো তো নানি মলিফুল যদি ফুটি থিবা সুন্দর তো দিছি বুঝল কিনি তার যেন বাসনা
0: হেটা তো
1: ও হো নি কহন
0: হেটা মুহে পাসু ঘাই যেউ থিলি না চারে পাঁচে হেলা তোমকো নি কই হো বলে কোহরি যোধা বলুছ
1: হ্যাঁ
0: যা ডুঙি দেখিলি যে বুয়া গুটা পাঁচে সাতে বুটা আছে
1: তুলা তুলি কল ভাল
0: নাই নাই আর কেনে গলি ভিতর কে
1: হেনতা কে
0: ওই হেটা টিকে হরো বটো হি করি যেউ থিলি বলে নি কে হেটা ঘোড়াডে বি আননি যেন পলালি হি রুড়ে রুড়ে
1: ও হো যে শুনো তো মই জানি করি খুড্ডা গুটে রে খুড্ডে আনি দিছে
0: হ্যাঁ
1: হই
0: যা হুডা ভয় মন জানলা বলো
1: হই হই হই হই
0: যে শুনো তো এসুর তালসজ বি নি পাবার তেল
1: তালসজ নি পাবার তালসজ আনমা খজুর বি আবা বুঝল কে নি আর সে ছোট ছোট আম নি কে না নি
0: হই
1: হে আম দুরাবি নেমে
0: হেটা জহ মিঠা করছি
1: ও নি কো
0: হেটা পাচি থিবা বলে নি কে জেনে দুরা গদে থিব কোহরি জুতুসি পুরা
1: ও নি কো
0: সে জান না কে বসনা জিবা নজর পড়ি যাবা বাকি
1: হ্যাঁ হ্যাঁ জি জাতা ন কা বলছে
0: জিমা বলছো
1: ওই নানে
0: এই কেতে বেলু এলা ন বৈঠকি কে দেখো তো এটা
1: ওই হই হই
0: জও হেন দা হেলে
1: জোহার নানে
0: জোহার ভাই জোহার

0: ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
1: প্রচার করুছু ওড়িয়া সুগম সঙ্গীত, নিজামক রচনা, কণ্ঠদান করিছন্তি নিবেদিতা এবং সোহম।

জরা মৃত্যু তথা শোকশূন্য জীবন এবং ঋপুশূন্য রাজ্যরে একছত্রপতি সম্রাট হেবাকু তপস্বীঙ্কু প্রার্থনা করিছন্তি রাজা প্রতাপ ভানু। কপটি তাপস উত্তরিছন্তি, হে রাজা, জগত মধ্যরে অসম্ভব বলি কিছি নাহি, তুমে তোমার মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করিবাকু নীতিপ্রতি ব্রাহ্মণমানঙ্কু ভোজন দেই সন্তুষ্ট করাও। মোর উদ্ভব কালু মু যদিও কোনসি জনবসতিকু যাই নাহি, তথাপি তোমার অভিলাষ পূর্ণ করিবাকু মু তুম রাজ্যকু যাই ব্রাহ্মণমানঙ্ক পাই নিজে হি ভোজন প্রস্তুত করিবি।